0: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাষ চাপক।
1: Our voice gets you heard everywhere.
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ করিবলৈ আর সরকারি আসনির বিষয়ে

কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে দেশের সংশ্লিষ্ট সংস্থাসমূহক অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবলৈ নির্দেশ দিছে। নতুন দিল্লীত অনুষ্ঠিত নবম রাষ্ট্রীয় নিরাপত্তা কৌশল সম্মিলন 2026 মুকলি করে শ্রীশাহে কয় যে বিভিন্ন বহুমুখী সংস্থার মঞ্চত উপলব্ধ কৃত্রিম বুদ্ধিমত্তা আধারিত বিশ্লেষণাত্মক তথ্য ব্যবহার করে বিভিন্ন রাষ্ট্রীয় নিরাপত্তাজনিত প্রত্যাহ্বানের মোকাবিলা করবরাক এসওপি সৃষ্টি করবলে নির্দেশ দিয়া হয়েছে। সন্ত্রাসবাদ ফলপ্রসূভাবে নির্মূল করবলে কেন্দ্রীয় মন্ত্রীগিয়ে গৃহ মন্ত্রালয়ের প্রহার আঁচনি কার্যকরী করার প্রশিক্ষণের ক্ষেত্র গুরুত্ব আরোপ করে। সম্মিলনের প্রথম দিনা রাষ্ট্রীয় সুরক্ষা সন্দর্ভত দেখা দিয়ার প্রত্যাহ্বানের বিষয়ে আলোচনা করা হয়। এই আলোচনাত সন্ত্রাসবাদজনিত প্রত্যাহ্বান আর ইয়ার মোকাবিলা সন্দর্ভত বিভিন্ন দিকত আলোকপাত করা হয়। এই সম্মিলন মুকলি করে শ্রীশাহে দেশের নিরাপত্তা আর সংহতির জীবন আহুতি দিয়া শহীদসকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। দুদিনিয়া এই সম্মিলনত কেইবাটাও বিভাগের বিভিন্ন প্রান্তর 850গৰাকীতক অধিক প্রতিনিধিয়ে অংশগ্রহণ করে। বিশেষ রাজ্যিক গৃহ পরিক্রমা মন্ত্রী, কেন্দ্রীয় গৃহ সচিব, উপরাষ্ট্রীয় সুরক্ষা উপদেষ্টা, কেন্দ্রীয় সশস্ত্র আরক্ষী বাহিনীর প্রধান সকল আর কেন্দ্রীয় আরক্ষী সংস্থাসমূহের প্রতিনিধি সকলে এই সম্মিলনত অংশগ্রহণ করে। রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলের আরক্ষী সঞ্চালক প্রধান, যুব আরক্ষী বিষয়া আর বিশেষ ক্ষেত্রের বিশেষজ্ঞ সকলে ভার্চুয়াল মাধ্যমের এই সম্মিলনত যোগদান করে। সম্মিলনের আজি দ্বিতীয় দিনা উপ আকাশী ব্যবস্থার অহা প্রত্যাহ্বান আর ইয়ার প্রতিকার, সামুদ্রিক

অর্থনীতি সুরক্ষিত করা, তথ্যযুদ্ধ আর রাষ্ট্রীয় নিরাপত্তার উপর ইয়ার প্রভাব তথা জৈব সুরক্ষার পরিকাঠামোর প্রয়োজনীয়তা সন্দর্ভত আলোচনা করা হব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশনা তৃণমূল পর্যায়ত কাম করা অভিজ্ঞ বিষয়াসকলের অভিজ্ঞতার রাষ্ট্রীয় সুরক্ষার ক্ষেত্র দেখা দিয়ার প্রত্যাহ্বান সমূহ মোকাবিলা করার উদ্দেশ্যে 2021 সনের পর প্রতি বছরে এই সম্মিলন অনুষ্ঠিত হয়ে আছে। কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণে আজিরপর কানাডা আর আমেরিকা যুক্তরাষ্ট্র ভ্রমণ করব। দুয়োখন দেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আর বিত্তীয় অংশীদারিত্ব শক্তিশালী করার উদ্দেশ্যে কেন্দ্রীয় বিত্তমন্ত্রীগুলি দেশ দুখন ভ্রমণ করব। টরন্টোলে ভ্রমণের সময় শ্রীমতী সীতারমণে কানাডার বিত্তমন্ত্রী ফ্রান্সোয়া ফিলিপ চ্যাম্পিয়নের সঙ্গে অর্থনৈতিক আর বিত্তীয় আলোচনায় অংশগ্রহণ করব। এই আলোচনা দুয়ো দেশের অর্থনৈতিক উন্নয়ন, বিত্তীয় খণ্ডর সহযোগিতা, দ্বিপাক্ষিক বিনিয়োগের সুযোগ আর ভাগ বটোয়ারা করা আন্তঃরাষ্ট্রীয় অগ্রাধিকার সন্দর্ভত মত বিনিময়ের সুযোগ প্রদান করব। শ্রীমতী সীতারমণে আগশাৰীৰ মুখ্য কার্যবাহী বিষয়া আর জ্যেষ্ঠ প্রতিনিধিসকলের সঙ্গে বিনিয়োগের ঘূরণীয়া মেজমেলের আলোচনাতো অংশগ্রহণ করব। এই আলোচনাত ব্যবসায় সম্প্রসারিত করা, বিনিয়োগের সুযোগ চিনাক্ত করা আর ভারত তথা কানাডার মাজর দীর্ঘদিনিয়া বাণিজ্যিক অংশীদারিত্ব প্রসার করা আদি বিষয়বোৰে স্থান পাব। এই ভ্রমণের দ্বিতীয় পর্যায়ত শ্রীমতী সীতারমণে আমেরিকা যুক্তরাষ্ট্রের চিকাগো, এসভিল আর নিউ ইয়র্কলে যাত্রা করব। তাত অর্থনৈতিক আর বিত্তীয় আলোচনাসমূহতো ভাগ লব। কেন্দ্রীয় রাসায়নিক আর সার মন্ত্রী জে পি নাড্ডায় কালি নতুন দিল্লীত গোলকীয় রাসায়নিক উৎপাদন আর উদ্ভাবনের কেন্দ্রল ভারতক পর্যবেক্ষিত করার অনুষ্ঠিত মুখ্য কার্যবাহী বিষয়াসলের ঘূরণীয়া মেজমেলের আলোচনার অধ্যক্ষতা করে। সরকার আর ঔদ্যোগিক প্রতিনিধিসকলে 2040 সনত ভারতক $1 trillion রাসায়নিক অর্থনীতির দেশ হিসাবে রূপান্তর করবল রূপরেখা সন্দর্ভত এই মেজমেলত আলোচনা করা হয়। আলোচনার অধ্যক্ষ করে শ্রীনাড্ডাই কয় যে সরকারে বিনিয়োগ, উদ্ভাবন, বহন ক্ষমতা আর দীর্ঘমেয়াদী বৃদ্ধির এক সফল পরিবেশতন্ত্র সৃষ্টির ক্ষেত্র গুরুত্ব আরোপ করেছে। এই আলোচনায় এশতক অধিক বিদেশী আর ঘর উদ্যোগক প্রতিনিধিত্ব করা রাসায়নিক উদ্যোগের প্রতিনিধিসকলে অংশগ্রহণ করে। অসমত কৃষকসকলের ভূমির মালিকীস্বত্বর সমস্যা সমাধান করা আর কার্বি আংলংয়ের কৃষি উন্নয়ন ত্বরান্বিত করার উদ্দেশ্যে কালি গুয়াহাটীত এখন উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। কৃষি আর জলসিঞ্চন মন্ত্রী পীযূষ হাজরিকার অধ্যক্ষতায় অনুষ্ঠিত এই বৈঠকত কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য তুলিরাম রংহাং, ভূমি পঞ্জীয়ন সঞ্চালক কৈলাশ কার্তিক আর কেইবাজনো জ্যেষ্ঠ বিষয়া উপস্থিত থাকে। বৈঠকত মন্ত্রী হাজরিকায় রাজ্যত প্রায় 2 লাখ অরুণোদয় আঁচনির লাভার্থী থাকার বিপরীতে কার্বি আংলংত পি এম কিষাণ আঁচনির হিতাধিকারীর সংখ্যা কম হওয়াত উদ্বেগ প্রকাশ করে। শ্রী হাজরিকায় স্পষ্ট করে দিয়ে যে ভূমি নামজারি আর মালিকীস্বত্বর সমস্যা সমাধান নোহালেক কৃষকসল সরকারি সুবিধার বঞ্চিত হয়ে থাকিব। মন্ত্রীগুলিয়ে 4-5 মাসের ভিতর জেলাখনত ভূমি পঞ্জীয়ন ডিজিটীয়করণ আর মেপিং সম্পূর্ণ করবলে জরিপ দলের সংখ্যা বৃদ্ধি করবলে নির্দেশ দিয়ে। কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদক প্রয়োজনীয় মানব সম্পদ আর সফটওয়্যার ইত্যাদির সহায়তা প্রদান করবলেও ভূমি পঞ্জীয়ন সঞ্চালকক নির্দেশ দিয়ে। কৃষকসলক পি এম কিষাণ, রাজসাহায্য আর অন্যান্য সরকারি আঁচনিসমূহ সহজে লাভ করার ক্ষেত্র সহায় করার বিষয়েও বৈঠক আলোচনা করা হয়। তদুপরি কার্বি আংলংত বাণিজ্যিকভাবে আলু খেতির প্রসার, বজার সংযোজন শক্তিশালী করা আর কৃষকসলের আয় বৃদ্ধি করা সন্দর্ভত পেপসিকোর প্রতিনিধি দলের সঙ্গেও আলোচনা অনুষ্ঠিত হয়। পেপসিকোর প্রতিনিধি আর অগ্রণী আলু খেতিয়কসলের মাজত অহা মাহর 5 তারিখে এখন যুটীয়া বৈঠক অনুষ্ঠিত হব। পরবর্তী জেলাখনের কোনো যোগ্য কৃষকেই যাতে সরকারি কল্যাণমূলক আঁচনি আর বজারের সুযোগের বঞ্চিত নহয় সেয়া সুনিশ্চিত করার ক্ষেত্র রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্ত্রী হাজরিকায় কালি দোহারে। কেন্দ্রীয় সরকারে নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনত শুনানি গ্রহণ করবল আর যোগ্য আবেদনকারীসলক নাগরিকত্বর প্রমাণপত্র প্রদান করবল পশ্চিমবঙ্গ সরকারক ক্ষমতা প্রদান করেছে। কেন্দ্রীয় গৃহমন্ত্রালয় এই সন্দর্ভত এখন গেজেট অধিসূচনাও জারি করেছে। ইপিনে প্রায় 2,30,000 আবেদনকারীর ভিতর এতালেক 23,000 লোক যোগ্য বলে চিনাক্ত করে নাগরিকত্বর প্রমাণপত্র প্রদান করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমক অবগত করেছে। কয় যে বাকি থাকা আবেদনসমূহ ক্ষিপ্র গতিতে প্রক্রিয়াকরণ করা হব আর সংশ্লিষ্ট জেলা দণ্ডাধীশসলের জড়িয়ে প্রমাণপত্রসমূহ বিতরণ করা হব। ধর্মীয় নির্যাতনের ফলত বাংলাদেশের পলাই আহি আশ্রয় লওয়া লোকসলক নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনত নাগরিকত্বর আবেদন করবলে মুখ্যমন্ত্রীগুলিয়ে আহ্বান জানায়। সরকারে আটা আর ইয়ার সঙ্গে সম্পর্কীয় সামগ্রীসমূহ রপ্তানির উপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। ইয়ার ফলত বিদেশলৈ আটা, ময়দা, সুজি তথা অন্যান্য ঘেহুজাতীয় সামগ্রী পঠিয়ার পথ

0: আর্থিক জরুরীকালীন পরিস্থিতি এনে সময় লওয়া একটা বুদ্ধিমানের সিদ্ধান্ত আপনার যিকোনো অসুবিধা সহজেই অতিক্রম করাত সহায় করে।
1: মণ্ণাপুরম ফাইনান্সিয়ালও আহিছে ইজি EMI গোল্ড লোন স্কিম। আপনি মাহেকীয়া কিস্তির জড়িয়ে সুদ পরিশোধ করব পাৰে। ইয়ার ফলত আপনার বিত্তীয় পরিকল্পনা আৰু অধিক স্মার্ট হয়ে পড়ব।
0: অধিক জানিবৰ বাবে আপনার নিকটবর্তী মণ্ণাপুরম ফাইনান্সর শাখাত যোগাযোগ করক বা আমার টোল ফ্রি নম্বর 1800-420-2233 কল করক।
2: এই কাহিনী হল এগৰাকী ফটোগ্রাফারৰ আৰু তেওঁৰ অন্তৰাত্মাৰ।
3: ও লাভলি, ওয়েল ডান, বিজনেস লোন এপ্রুভড। এতিয়া স্টুডিও ডাঙৰ হব, নতুন ক্যামেরা, নতুন লাইটস, একে সময়তে নতুন কার এখন লৈ লোৱা, সেইটো লোনেৰে নহয়, লোন লৈ লোৱা কামটোতহে খটুৱা। সময়মতে EMI দি থাকক, ক্রেডিট স্কোর বঢ়াওক, ভবিষ্যতে লোন সহজে লাভ কৰক। কাৰণলৈ যদি মোৰ ফটোকে লৈ লোৱা, তুমি গুণ।
4: আর্থিক জরুরি অবস্থা কেতিয়া আহি পড়ে হেয়া আগতীয়াকৈ কেতিয়াও কব নোৱাৰি। এনে সময়ত বুদ্ধিমান সিদ্ধান্ত ললে যিকোনো অসুবিধা সহজে অতিক্রম কৰিব পাৰি।
1: বুদ্ধিমান সিদ্ধান্ত লোৱাৰ সকলোৰে বাবে মণ্ণাপুৰম ফাইনান্সিয়েলৈ আহিছে ইজি EMI গোল্ড লোন স্কিম।
4: এতিয়া আপুনি মাহিলী কিস্তিত সুদ পৰিশোধ কৰিব পাৰিব, যাৰ ফলত আপোনাৰ আর্থিক পৰিকল্পনা হ'ব আৰু অধিক স্মার্ট। অধিক তথ্যৰ বাবে আপোনাৰ কাষৰ মণ্ণাপুৰম ফাইনান্স শাখালৈ যাওক অথবা কল কৰক টোল ফ্রি নম্বৰ 1800-420-2233 নম্বৰত।
5: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক, অগণিত শ্রোতার কাক চাপক।
6: Our voice gets you heard everywhere.
5: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ কৰিবলৈ আৰু সরকারি আসনির বিষয়ে অবগত কৰাবলৈ আমাৰ ফোন নম্বৰটি হৈছে
6: 6900453528।
5: আকাশবাণী গুৱাহাটী, সর্বক্ষণ সর্বত্র আপোনাৰ সৈতে।
7: কম সময়তে বেছি লাভ, মাত্র এটা ক্লিকত বড়িয়া।
8: অচিনাকি লিংকত ক্লিক নকৰিব। RBI এ কয়,
9: জানি রক, সতর্ক হৈ রক।
10: বিবিধ ভাৰতী গুৱাহাটীৰ বিভিন্ন অনুষ্ঠানত ভাগ লবলৈ আপুনি আমালৈ হোৱাটছএপত মেছেজ কৰিব পাৰে। আমাৰ নম্বৰ

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450-ত।
2: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: শ্রোতাসকলে ফোন ইন কল্পতরু অনুষ্ঠানটি শুনিছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহুৰ পৰা। আমি আন এগৰাকী শ্রোতার সৈতে কথা পাতিবলৈ লৈছো। হ্যালো হ্যালো হ্যালো, পুনৰ আমাৰ সংযোগ বিচ্ছিন্ন হৈছে। কাৰিকৰী বিজুতিৰ বাবে আমি আজি সুচাৰুৰূপে চলাব পৰা নাই ফোন ইন কল্পতৰু অনুষ্ঠানটি, তাৰ বাবে আমি দুঃখিত। আহক শুনো এইখিনিতে মঞ্জুস্না মহন্ত গোস্বামীৰ কণ্ঠৰ এটি গীত।

0: নলবরিয়া বুনিয়াদী টিটি পরীক্ষাত পাশ করে মানে 1957 সনের 19 আগস্টর পরা মধ্যম বাস্কা মৌজার সুবনখেতার উত্তরকৃষি প্রাথমিক বিদ্যালয়ত কাম করে 30/4/2000 তারিখে মই নিজে পড়া এগ্রহ 1 নম্বর নানকার প্রাথমিক বিদ্যালয়ত মই চাকরি জীবনের সমাপ্ত করো। আচ্ছা, ইয়ার ভিতরতে মই
1: আপনি প্রধান শিক্ষক হয়েছিল সেইখন
0: মই প্রধান শিক্ষক মই গোটেই জীবনটো প্রধান শিক্ষকেই হয়ে আসলো।
1: হয়,
0: মাত্র এখন বালাবাড়ি স্কুলত মোর শিক্ষাগুরু আছিল প্রধান শিক্ষক, সেইখানত নাই, বাকি মই গোটেই প্রধান শিক্ষক হিসাবে কাম করেছিল।
1: এই যে দাদা, আপনি এফালের পর এইবিলাক গাই যাওয়ার নিচিনা গাইছে, একো লিখি অনা নাই, আমার শ্রোতাই জনাবর কারণে মানে কথাখিনি কৈছো, আপনি শিক্ষাগুরুর নামও এনেকে কইছে তেখেত উপাধির সৈতে এই বয়সত, এই যে আপনার স্মৃতি শক্তি ইমান প্রখর, তার কিবা বিশেষ কারণ আছে নাকি? আমি আনন্দিত হয়েছো এই বস্তু দেখি।
0: মোর বিশেষ একো নাই,
1: পড়াশোনা
0: করে থাকো, সদায়
1: রেডিও
0: চাও, ধর্মীয় কিতাব পড়ো,
1: ধর্মীয় কিতাব পড়ে। হয়,
0: মই মোর কর্মজীবনের প্রথম